রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা রাহুল বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরসাবদা, রাইহলাহ লিমা পরকারা সেবলুম ডাতাংয়া লিমা পরকারা ইয়াং লাইন। মাসা হিদুকমু সেবলুম মাতিম, মাসা সেহাতমু সেবলুম সাকিতমু, মাসা লুয়াংমু সেবলুম সম্পিতমু, মাসা মুডামু সেবলুম তুয়াম, দান মাসা কায়াম সেবলুম মিসকিনমু। হাদিস রিওয়ায়াত বাইহাকি দারি ইবনু আব্বাস।